0: সেটা কিন্তু এনেছি ওই রাখাটা
1: লাঞ্চ এর আগে কেনা যাচ্ছে টাকা দিত
0: দেখে
1: হুম
0: তো মানে আর এক আছে জান
2: বেবস
0: না কি তো সব না বাস
2: ওই
3: ওকে।